আজ আসেছি পনি এক নয় আশা করা, তোমার আশীর্বাদের প্রাস্ফুটিত হেউ আমার জীবনাচর্চা, আমার মন অহৃদয়ের ভরে যাও তোমার চিন্তা চেতনা।

আজের দিনটি আপনার পাই শুভঙ্কর হেউ, সুখ শান্তি সমৃদ্ধ উৎসাহ হেউ। এই শুভেচ্ছা আসছি প্রভু জগদানন্দ ব্যক্ত করে এই গীতটি সেটাই রাখুছি আজ সকাল পাখি তার কার্যক্রম সঙ্গীতাঞ্জলি।

স্বাগত করছি আমার কার্যক্রম পরিসরকু কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রের প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডের 106.6 মেগাহার্টজ। আমি ঠিক একা সময় কার্যক্রমকে প্রচার ভারতী মোবাইল অ্যাপ নিউজ চ্যানেল এরা রেডিও এবং অন্যান্য লাইভ স্ট্রিমিং জরিয়ে মধ্যে শুনিপারছেন। সকাল 8:31 আসুন শুনবা কতটি পুরোনা ওড়িয়া কথা চিত্রগীত।

0: মানে হেলা নকরি জালি যাঁতু আও যদি বেশি দেহ খারাপ লাগুছি সঙ্গে সঙ্গে হসপিটাল যাঁতু বিলম্ব নকরি সি বোধে টিকে বিলম্ব করি দেইতিবে যাহা লাগুছি অপান আগে
1: বেলে বেলে এমবি হয়ে যায় আমি ভাবু কিছু সময় পরে ভালো লাগিব বলে টিকে দেরি করি দউ যো কি পরবর্তী মুহূর্তরে অধিক হয়ে যায়
0: কিন্তু আমি প্রভু জগন্নাথঙ্ক ঠাই প্রার্থনা করুছু কি চৈতন্য ভাই আমার খুব শীঘ্র ভালো হয়ে যাঁতু পুনি থরে আমাকে ফোন করন্তু না অপা হ্যাঁ
1: কোন্তু বরশঙ্কর ভাই কোন গীত শুনিবো জি
2: গীত সেই চৈতন্য ভাইঙ্ক পাইঁ আমার গোটে ভজন অছি পুরুণা ওড়িয়া চলচ্চিত্র আরতি চলচ্চিত্র মা তুমি জগত তাহা ভরতা
0: হ্যাঁ ঠিক অছি প্রণব পট্টনায়ক গণ্ঠরু
2: শুনিকি মু সেই গীত মাধ্যমরে সমস্তঙ্ক শ্রোতা মানঙ্কর মাধ্যমরে আমি ভগবানঙ্ক ঠারে প্রার্থনা করি আজ সেই চৈতন্য ভাই যেতে শীঘ্র ভালো হয়ে ঘরকে ফেরন্তু ইহা হি মু ঈশ্বরঙ্ক ঠারে প্রার্থনা করি
1: আমি বি মাঙ্কু ডাকুছু যে সেই সাহা হুঁতু তাঙ্কু শীঘ্র হসপিটাল রু ঘরকে নিয়ে আসন্তু
2: নমস্কার।

0: দেখিলা পরায়ে ঘেন মনে হে
1: সে কোন কইনা আগে আস দর্শন করিব
0: হে মহিদে।

0: ছিল পারি চতুরি গৌরী হসাই দেলা পঙ্কজে হসাই দেলা পঙ্কজে
1: দিন পরে এ দুই ঘরে পড়িলা ঘোর
0: সংকট পড়িলা ঘোর সংকট
1: পঙ্কজ মঞ্জরিয়ে
0: কুয়াড়ে হেলে চম্পট কুয়াড়ে হেলে

শ্রোতা ভৌণী গীতাঞ্জলি ভৌণীঙ্ক ঠারু মমতা যোজনা সম্পর্কে শুনিলে। বর্তমান আসন্তু গ্রীষ্ম ঋতুরে শিশুঙ্কর ঠিক রূপে যত্ন কিপরি নিয়া যিব সে বিষয়ে জানিবা। ভৌণী, খরাদিনে শিশুমানক বিশেষ যত্ন নেওয়া আবশ্যক, কারণ সেমানে শীঘ্র ডিহাইড্রেশন বা জলীয় অংশ কমিবা ভাই সমস্যার শিকার হয়ে যাতে। বর্তমান তো খরা বহুত হেউছি, এপরি পরিস্থিতিরে আসন্তু জানিবা খরাদিনে আমি আম ছুয়াঙ্ক যত্ন কিপরি নেবা। প্রথমে তো আপনা আপনক শিশুঙ্কু জলীয় অংশ কিপরি তা শরীরের কমি ন যাব সেথিপ্রতি বিশেষ ধ্যান দেবাকু হেব। যদি আপনক ছুয়া ছ মাসরু কম অছি তেবে তাকু বারম্বার স্তন্যপান করন্তু। খরাদিন ভাবি শিশুঙ্কু পানি দিন্তু নাহি, কারণ ছ মাসরু কম বয়সর ছুয়াকু মা ক্ষীর ব্যতীত অন্য কৌণসি খাদ্য ন দেবাকু ডাক্তার পরামর্শ করন্তি। তেণু শিশুর শরীরের জলীয় অংশ সন্তুলিত রহিবা পাই মা মানে ছুয়াকু অধিক থর স্তন্যপান করাইবা উচিত। ভৌণী, যদি আপনক ছুয়া ছ মাসরু অধিকা তেবে আপন আপনক ছুয়াকু বারম্বার পানি পিয়াই পারবে। তাছড়া পৈড় পানি, লেবু পানি, ফল রস কিংবা ঘর তিয়ারি সুপ মধ্যে দেই পারিবে। এসবু পরে মধ্যে ভৌণী, যদি আপনক ছুয়ার কম পরিশ্রা হেউছি বা তা পাটি শুখি যাউছি কি আখির লুহ বাহারু নাহিঁ তেবে তুরন্ত নিকটস্থ ডাক্তারখানা যাই ডাক্তারঙ্କ পরামর্শ নিয়ন্তু। হ্যাঁ, পিলাঙ্কু সহজে হজম হয়ে পড়ুথিবা খাদ্য খাইবাকু দিন্তু। কমলা, তরভুজ, কাকুড়ি ভলি অধিক পানি থিবা ফল খাইবাকু দিন্তু। বাহারর খাদ্য বা অত্যধিক তেল মশলা যুক্ত খাদ্যরু পিলাঙ্কু দূরেই রাখন্তু। ভৌণী, সাধারণত মা মানে নিজ ছুয়াকু অধিক স্মার্ট দেখাইবা পাই আধুনিক পোশাক ভিন্ন ভিন্ন কিসমর পিন্ধান্তি, কিন্তু সেপরি নকরি শিশুকু সুতার ঢিলা পোশাক পিন্ধাইবা উচিত, যাহাদ্বারা শিশুর চর্ম ভালো রহিব। যদি শিশুকু কোনসি থন্ডা জনিত সমস্যা নথায় তেবে তাকু দিনকু দুই থর থন্ডা পানিটে গাধান্তু। হ্যাঁ ভৌণী, সাধারণত খরাদিনে অত্যধিক ঝাল বাহারিবা যোগু ছুয়াকু ঘিমিরি হেবার সম্ভাবনা অধিক রহে, তেণু শিশুকু সফা রখন্তু। ছুয়া ব্যবহার করুথিবা পোশাক পত্রকু মধ্যে সফা রখন্তু এবং ছুয়ার শরীরে নিম পত্রর পাউডার কিংবা চন্দন ঘোরি তার লেপ লগান্তু, দেখিবে ঘিমিরিরু জলদি উপশম মিলিযিব। ভৌণী, খরাদিনে আউ গোটিয়ে গুরুত্বপূর্ণ দিগ প্রতি মধ্যে সমস্তঙ্কু ধ্যান দেবা আবশ্যক, যেপরি ছুয়াঙ্কু দিন দশটারু চারিটা মধ্যে বাহারকু বাহারিবাকু মনা করিবা, এবং যদি আবশ্যক হুয়ে ও বাহারকু যিবাকু পড়ে তেবে টোপি, চশমা ও হালুকা রঙ্গর ঢিলা পোশাক পিন্ধাই সেমানকু বাহারকু ছাড়ন্তু। যদি ছুয়া ছ মাসরু অধিকা তেবে শিশুঙ্ক পাই শিশু উপযোগী সানস্ক্রিন ব্যবহার করন্তু। ঘরকু থন্ডা রাখিবাকু চেষ্টা করন্তু। ঘর বাহারে বেণা চেররে নির্মিত পট্টিকু ওদা করি পরদা ভলি ব্যবহার করন্তু, যাহা আপনক ঘরকু প্রাকৃতিক উপায়ে থন্ডা রাখিব। যদি আপনক ঘরকু থন্ডা রাখিবা পাই এসি কিংবা কুলর ব্যবহার করুছন্তি তেবে সেতিরু নির্গত হেউথিবা পবন সিধা সলখ শিশুঙ্ক উপরে যেপরি ন লাগিব সেথিপ্রতি ধ্যান দেবে। এই সব দিগ প্রতি সচেতন হওয়া পরে মধ্যে যদি শিশু অত্যধিক জ্বর লাগি রয়েছে, বাঁতি হেউছি কিংবা ঝাড়া বা ছুয়া চেতাশূন্য হয়ে যাচ্ছে, তেবে বিলম্ব নকরি পাখ ডাক্তারখানাকু নেই ডাক্তারঙ্କ পরামর্শ নিয়ন্তু। শ্রোতা ভৌণী, সুরক্ষিত রুহন্তু, ঠাকুর করন্তু, সমস্তে নিরোগ রুহন্তু ও নিজ পরিবার সহ নিরাময় জীবনযাপন করন্তু। এহা হি কালিয়া ঠাকুরঙ্କ চরণতলে আমার বিনতি। এই শুভকামনা সহ আজর মহিলা মহল কার্যক্রম।

শুনলে এনসিআর দ্বারা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ আকাশবাণী গ্রামাফোন। নাট্য ধারাগ্রামে প্রচার করছ প্রহ্লাদ নাটকর পঞ্চম ভাগ পরিবেশন করছেন শ্রী গুরুনাথ সাহু তাঙ্ক দল।

শ্রোতা বন্ধু, আম সরকারঙ্ক দ্বারা কার্যকরী হইতিবা অনেক মহিলা কেন্দ্রিক যোজনা মধ্যরু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অন্যতম। গরিব পরিবার মানঙ্কু মাগণারে গ্যাস সংযোগ দেবা এই যোজনার মুখ্য উদ্দেশ্য। কাঠ নড়া ঘষি তথা কোইলা ধোঁয়ারু মহিলা মানঙ্কু সুরক্ষা দেবা সহ স্বচ্ছ রন্ধন ব্যবস্থা প্রদান করি।

0: জাতীয় শিক্ষানীতি অনুযায়ী দৃঢ় ক্রেডিট ব্যবস্থার বিকাশ করা যাবে। ছাত্রছাত্রী মানুষ সুযোগ প্রদান ইন্টর্নশিপ এবং আপ্রেন্টিসিপ কু ক্রেডিট ব্যবস্থায় সামিল করা যাবে। দেশে প্রায় 15 লক্ষ বিদ্যালয় মধ্যে 10 লক্ষ সরকারি বিদ্যালয়। দেশের মোট ঘরোই উৎপাদ জিডিপি প্রায় 4% উভয় কেন্দ্র ও রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে খরচ করছেন বলে কেন্দ্রমন্ত্রী শ্রী প্রধান কহিছেন।
1: आईसीसीआर समय को आगे जाते आने वाले 10-15 साल भारत को 2047 की रोड मैप में पहुंचने के लिए लक्ष्य तक पहुंचने के लिए किस किस प्रकार की सोशल चैलेंजेस को ध्यान देना पड़ेगा, ये आईसीएसएसआर के आने वाले 10-15 साल के काम होने चाहिए। हमें अपनी भाषा को महत्व देना पड़ेगा, हमारी अर्थनीति को मजबूत करना है तो हमारी भाषा को हमें महत्व देना पड़ेगा।
0: স্নাতক ডাক্তারী পরীক্ষায় প্রবেশ পাই অনুষ্ঠিত নিট ইউজি 2026 পরীক্ষাকে বাতিল করা যাইছে। নতুন পরীক্ষা তারিখ 10 দিন মধ্যে ঘোষণা করা যাব বলে জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএর মহানির্দেশক

এতর যাই শুনে থাকলে হিন্দি কথা চিত্র উপকার হকে ধরিকিতো আকাশবাণী ভাবল প্রচার করছু ওড়িয়া কথা চিত্র যাযাবর হকে ধরিকিতো।

0: fuel consumption and avoid unnecessary purchase of gold. In IPL cricket, Gujarat Titans defeated Sunrisers Hyderabad by 82 runs at Narendra Modi Stadium in Ahmedabad tonight, chasing a target of 169 runs. Sunrisers Hyderabad were all out for 86 runs in 14.5 overs. Earlier put into bat, Gujarat Titans posted 168 runs for the loss of 5 wickets in their allotted 20 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান স্টুডিও ঘড়ি রাতে 11:10 এইটি শেষ হচ্ছে আজির এই অধিবেশনক পুথরে আপনার অভিবাদন জনাইব আগামীকাল সকাল 5:55 তবে সেতু বিদায় দিত জয় হিন্দ।